0: ଉପାଦାନ ଯୋଗାଏ, ଯୋଗାଇକି ଶରୀରକୁ ସୁସ୍ଥ ରଖିବାକୁ ବହୁତ ସାହାଯ୍ୟ କରେ।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ତେବେ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ ସେ ବିଷୟ ଟିକେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇବେ।
0: ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲି ଯେତେବେଳେ ଆମର ଲିଭର ଅସୁସ୍ଥ ହେଲେ ଔଷଧ କାମ କରେ ନାହିଁ ସେତେବେଳେ ଯାଇକି ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ କରାଯାଏ। ତ ଏଇଟା ଆମର ଯେତେବେଳେ ଆମ ଖାଦ୍ୟପେୟର ଲିଭର ପ୍ରତି ଯେତେବେଳେ ବହୁତ ଅତ୍ୟାଚାର ହୁଏ ସେତେବେଳେ ଲିଭର ଅସୁସ୍ଥ ହୁଏ। ଅସୁସ୍ଥ ହେଲା ପରେ ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଲିଭର କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେଇକି ସେ ଫ୍ୟାଟି ଲିଭର ଆକାରରେ ହୁଏ। ଫ୍ୟାଟି ଲିଭର ହେଇକି ତାପରେ ଲିଭର ସିରୋସିସ୍ ହୁଏ, ଲିଭର କ୍ୟାନ୍ସର ହୁଏ, ଲିଭର ଫେଲୁଅର୍ ହୁଏ। ଏଇଭଳିଆ ପରିସ୍ଥିତିରେ ଡକ୍ଟରଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ କରାଯାଏ।
1: ଆଚ୍ଛା, ତେବେ ଲିଭର ଦାନ ଯେଉଁ ହେଉଛି ତାହା କିଏ କରିପାରେ? ଜୀବିତ ଏବଂ ମୃତ ଦାତାର ତଫାତ କ'ଣ ରହିଛି?
0: ଜୀବିତ ଯିଏ ସିଏ କିଛି ଆଂଶିକ ପରିମାଣରେ ଆପଣ ଲିଭର ଡୋନେଟ୍ କରେ।
1: ଆଚ୍ଛା,
0: କିନ୍ତୁ ମୃତ ବ୍ୟକ୍ତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସିଏ ତା ଡୋନେଟ୍ କରିବ। ମୃତ ବ୍ୟକ୍ତି ଖାଲି ଲିଭର ନାହିଁ, ସିଏ ସବୁ ପ୍ରକାର କିଡ଼ନୀ ବି ଡୋନେଟ୍ କରିପାରିବ, ହାର୍ଟ ବି ଡୋନେଟ୍ କରିପାରିବ, ତାର ଅଙ୍ଗ ତାଙ୍କର ଘରର ଯେଉଁମାନେ ଥାନ୍ତି ତାଙ୍କର ପରାମର୍ଶ କ୍ରମେ ସେମାନେ ଡୋନେଟ୍ କରିପାରିବେ।
1: ଆଚ୍ଛା, ତ ଯେଉଁ ଆପଣ କହିଲେ ଯେ ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର ଆଂଶିକ ଆମେ ନେଉଛେ ଲିଭରର,
0: ଆଜ୍ଞା,
1: ଆଉ ମୃତ ବ୍ୟକ୍ତିର
0: ସମ୍ପୂର୍ଣ୍ଣ, ହଁ
1: ହଁ। ତ ଯଦି ମୃତ ବ୍ୟକ୍ତିର ଯେଉଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲିଭରଟି ଡୋନେଟ୍ କରାହେଉଛି ତା ଫଙ୍କସନ୍ ମାନେ ଠିକ୍ ଭାବେ ହେଉଛି ଆଉ ଯେଉଁ ଆଂଶିକ ହେଉଛି, ତ ଦୁଇଟା ଭିତରେ ତଫାତ କ'ଣ ରହିବ?
0: ତଫାତ ଏଇଟା ହେଉଛି ଯେ ଦେଖନ୍ତୁ, ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର 50% 60% ନିଆଯାଏ।
1: ଆଚ୍ଛା,
0: ନେଇକି ଯାହାକୁ ଦରକାର ପଡ଼େ ତାଠି ମାନେ ପ୍ରତ୍ୟାରୋପଣ କରାଯାଏ। ୟାର ଯାହାର ଖରାପ ହେଇଯାଏ ତାର ଲିଭରକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବାହାର କରିଦେଇକି ଏଇ ନୂଆ ଲିଭର ବା ସୁସ୍ଥ ଲିଭରକୁ ତା ଦେହରେ ପ୍ରତ୍ୟାରୋପଣ କରନ୍ତି।
1: ଆଚ୍ଛା, ପ୍ରତ୍ୟାରୋପଣ କଲା ପରେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହୁଏନି?
0: ଦେଖନ୍ତୁ, ପ୍ରୋବ୍ଲେମ କ'ଣ, ଡକ୍ଟରଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମେ ଆପଣ ଠିକ୍ ସମୟରେ ମେଡିସିନ ନେବେ, ଖାଦ୍ୟପେୟର ଠିକ୍ ଇଏ କରିବେ, ଚେକଅପ୍ ରେଗୁଲାର ଚେକଅପ୍ କରିବେ, ତାହେଲେ କିଛି ଅସୁବିଧା ହୁଏନି।
1: ଆପଣ କହିଲେ ଯେ 50-60% ଗୋଟେ ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର ନିଆଯାଉଛି, ତ ଯିଏ ଜୀବିତ ବ୍ୟକ୍ତି ଡୋନେଟ୍ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ସେମିତି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହେବନି ଭବିଷ୍ୟତରେ?
0: ନାହିଁ ମ୍ୟାଡ଼ାମ, ଲିଭରଟା ହେଉଛି ଗ୍ରୋଥ୍ କରେ।
1: ଆଚ୍ଛା,
0: ଲିଭର ଗ୍ରୋଥ୍ କରେ, ତେଣୁକି ଯିଏ ଡୋନେଟ୍ କରୁଛନ୍ତି 4-5 ମାସ ଭିତରେ ତାଙ୍କର ଲିଭରଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଗ୍ରୋଥ୍ କରିଯାଏ,
1: ମାନେ
0: ରିକଭରି ହେଇଯାଏ, ପୂର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାକୁ ପଳେଇ ଆସେ। ଲିଭର ଏମିତି ଗୋଟେ ଅର୍ଗନ ହେଉଛି ଯେଉଁଟା ଗ୍ରୋଥ୍ କରେ, ଆଉ କୌଣସି ଅର୍ଗନ ଆମ ମଣିଷ ମାନବ ଶରୀରର ଗ୍ରୋଥ୍ କରେ ନାହିଁ। ହଁ, ତେଣୁକି ଯେତିକି ଦେଇଥାନ୍ତି ସେ 4-5 ମାସ ଭିତରେ ସେ ଗ୍ରୋଥ୍ କରିଯାଏ।
1: ଆଚ୍ଛା, ଆପଣ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ଲିଭରର ଡିଜିଜ୍ ବିଷୟରେ କହିଲେ, ଲିଭର ସିରୋସିସ୍ କି ଲିଭର କ୍ୟାନ୍ସର, ତ ଏଇ ଯେଉଁ ଲିଭର ସିରୋସିସ୍ ଲିଭର କ୍ୟାନ୍ସର କ'ଣ, ସେଇଟା କେମିତି ହେଇଥାଏ ସେ ବିଷୟରେ ଟିକେ କହିବେ?
0: ଲିଭର ସିରୋସିସ୍ଟା ସାଧାରଣତଃ ଆମର ଯେତେବେଳେ ଆମେ ଲୋକମାନେ ମଦ୍ୟପାନ କରନ୍ତି, ଅତ୍ୟଧିକ ପରିମାଣରେ ମଦ୍ୟପାନ କରନ୍ତି, ମଦ୍ୟପାନ କଲାପରେ ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଲିଭରକୁ କ୍ଷତି ପହଞ୍ଚେ। ପହଞ୍ଚିଲା ପରେ ସେ ଫ୍ୟାଟି ଲିଭର ହୁଏ, ଫ୍ୟାଟି ଲିଭର ହେଲା ପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେ ତାକୁ ଲିଭର ସିରୋସିସ୍ରେ ପରିଣତ ହେଇଯାଏ।
1: ତ ଲିଭର ସିରୋସିସ୍ ହେଲା ପରେ ରୋଗୀ କେତେବେଳେ ଜାଣିପାରନ୍ତି ଯେ ତାଙ୍କର କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହେଉଛି ଆଉ ସେ ଚେକଅପ୍ କରନ୍ତି?
0: ଦେଖନ୍ତୁ, ଲିଭର ଯେତେବେଳେ ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯାଏ କିମ୍ବା ଖରାପ ହେଇଯାଏ, ସାଧାରଣତଃ ଆଖି ଗୁଡ଼ାକ ହଳଦିଆ ଦେଖାଯିବ, ପରିସ୍ରା ହଳଦିଆ ହବ, ରୋଗୀର ଆପଣଙ୍କର ଭୋକ ଲାଗିବନି, ବାନ୍ତି ବାନ୍ତି ଲାଗିବ, ଧଳା ହ୍ୱାଇଟ୍ ଷ୍ଟୁଲ୍ ହବ, ଆଉ ଏଇଭଳିଆ ପରିସ୍ଥିତି ହେଲେ ରୋଗୀ ଜାଣିପାରିବେ ଯେ ତାଙ୍କର ଓଜନ କମିବ। ଏମିତି ହେଲେ ସେ ଜାଣିପାରିବେ ଯେ ନାହିଁ, ତାଙ୍କର ଲିଭର ଖରାପ ହେଇଯାଇଛି କିମ୍ବା ଲିଭର କୌଣସି ସମସ୍ୟା ଅଛି। ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବିଶେଷଜ୍ଞ କିମ୍ବା ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ କଲେ ଚେକଅପ୍ କରିବା ଦ୍ୱାରା ଜଣାପଡ଼େ ଯେ ୟାରଙ୍କର କ'ଣ ହେଇଛି କହି।
1: ତେବେ ସାର୍, ଯେଉଁ ଆପଣ କହିଲେ ଲିଭର ଡିଜିଜ୍ ସମ୍ପର୍କରେ, କେତେ ପ୍ରକାର କ'ଣ ଲିଭର ଡିଜିଜ୍ ରହୁଛି ସେ ବିଷୟ ଟିକେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇଦେବେ?
0: ଦେଖନ୍ତୁ, ଜଣ୍ଡିସ ହେଲେ, ହେପାଟାଇଟିସ୍ ଯେଉଁଟା ଆମେ କହୁଛୁ, ହେପାଟାଇଟିସ୍ ବି ସି ଯେଉଁ ଅଛି ଆମର, ହେପାଟାଇଟିସ୍ ବି ସି ହେଲେ ବି ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆପଣଙ୍କର ଯଦି ପ୍ରକୃତ ସମୟରେ ତାର ଉପଚାର କରା ନଯାଏ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେଇଟା ବି ଆପଣଙ୍କ ଲିଭର ଫେଲୁଅର୍ କିମ୍ବା ଲିଭର ସିରୋସିସ୍ ବି ହେବାର ସମ୍ଭାବନା ଥାଏ। ତେଣୁକି ପ୍ରକୃତ ସମୟରେ ତାର ଯଦି ଉପଚାର କରାଯାଏ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଅସୁବିଧା ହେବ ନାହିଁ, ସିଏ ରିକଭରି କରିପାରିବେ। କିନ୍ତୁ ପ୍ରକୃତ ସମୟରେ ଯଦି ନ କରିବେ, ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆପଣଙ୍କର ଲିଭର ଡ୍ୟାମେଜ୍ ହେଇକି ଲିଭର ସିରୋସିସ୍ ହେଇକି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ, ତାପରେ ତାଙ୍କୁ ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହିଁ କରିବାକୁ ପଡ଼ିବ।
1: ତେବେ ମଦ୍ୟପାନ ଯେଉଁ କହୁଛନ୍ତି ଲିଭରକୁ କ୍ଷତି କରୁଛି,
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
1: ତ ଯେଉଁମାନେ ମଦ୍ୟପାନ ନ କରୁଛନ୍ତି ତାଙ୍କର କ'ଣ ଲିଭର ଖରାପ ହେଉନି?
0: ହେଉଛି ଆଜ୍ଞା। ଦେଖନ୍ତୁ, ଖାଦ୍ୟପେୟର ଯଦି ଏପଟ ସେପଟ ହେଲା, ଜଙ୍କ ଫୁଡ଼ ଆପଣ ବେଶୀ ଖାଇବେ, ଆଉ ଫ୍ରାଏ ଆଇଟମ୍ ଯେଉଁଟା ଛଣା ଭଜା ବେଶୀ ଖାଇବେ, ଆସ୍ତେ ଆସ୍ତେ ଖାଇଲା ପରେ କ'ଣ ହେବ ନା ଲିଭର ଫ୍ୟାଟି ହେଇଯିବ,
1: ଫ୍ୟାଟି ଲିଭର
0: ହେଇଯିବ। ଫ୍ୟାଟି ଲିଭର ହେଲେ ବି ଆପଣଙ୍କର ଲିଭର ଡ୍ୟାମେଜ୍ ହେବ। ଲିଭର ଯେତେବେଳେ 70-60% ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯିବ, ସିଏ ଆଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କାମ କରେ ନାହିଁ। ସେତେବେଳେ ଡକ୍ଟର ମାନେ ତାକୁ ପରୀକ୍ଷା କରିକି ଦେଖନ୍ତି, ମେଡିସିନ ଦେଇକି ଦେଖନ୍ତି, ଯଦି ସମ୍ଭବ ତ ରିକଭରି ହେଇଯିବ, ଯଦି ନହେଲା ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ଆପଣଙ୍କୁ କରିବାକୁ ପଡ଼ିବ।
1: ତେବେ ସାର୍, ଯୋଉ ଆମର ଲିଭର ରୋଗ ହଉଛି ତାର ସାଧାରଣ ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିକ କ'ଣ?
0: ବେଳେବେଳେ କ'ଣ ହୁଏ ନା, କିଛି ଏରିଆରେ ଦେଖନ୍ତୁ ଜଣ୍ଡିସ୍ ବ୍ୟାପି ଥାଏ, ଆପଣ ବି ଜାଣିଥିବେ ଶୁଣିଥିବେ, ସମ୍ବଲପୁରରେ ଜଣ୍ଡିସ୍ ବ୍ୟାପିଛି, କଟକରେ ଜଣ୍ଡିସ୍ ବ୍ୟାପିଛି। ଏତେବେଳେ କ'ଣ ହୁଏ, ଲୋକମାନେ ଯଦି ସାଧାରଣ ସତର୍କ ହେବେ ନାହିଁ, କିମ୍ବା ସମୟ ସମୟରେ କ'ଣ ନା ଜଣାପଡ଼େନି ଜଣକୁ ଜଣ୍ଡିସ୍ ହେଇଯାଇଛି। ମୁଁ ନିଜ କେସ୍ଟା ମୁଁ କହୁଛି, ମୁଁ ଜାଣିପାରିନଥିଲି ଯେ ମୋତେ ଜଣ୍ଡିସ୍ ହେଇଛି କହିକି, ଭିତରେ ଜଣ୍ଡିସ୍ ହେଇଯାଇଛି। ମୋତେ କୌଣସି ପ୍ରକାର ଫିଲିଂ ନଥିଲା, ମୁଁ ମୋର ଆରାମସେ ଡ୍ୟୁଟି ଆସିଥିଲି। ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ମେକାନିକାଲ ଲୋକ ବୁଝିଲେ, ପରେ ଦେହ ଖରାପ ହେଲା ପରେ ଅଫିସକୁ ଆସିଛି, ନହେଲେ ମୁଁ ଆମର ସିଆର୍ଏମ୍ କୋଲ୍ଡ ରୋଲିଂ ମିଲ୍ରେ ମେକାନିକାଲରେ କାମ କରୁଥିଲି। ସେଇଠି ମୁଁ ଜୁନିୟର ଇଞ୍ଜିନିୟର ଭାବରେ ପୋଷ୍ଟିଂ ଥିଲି, ସେଇଠି ମୁଁ କାମ କରୁଥିଲି। ସେତେବେଳେ ଆମର କ'ଣ ନା ଗୋଟେ ବଡ଼ ସଟ୍ଡାଉନ୍ ଥିଲା। ସଟ୍ଡାଉନ୍ ପରେ ଆମର କ'ଣ ହେଇଛି ନା, ସେମିତି ସରିଲା ପରେ ସଟ୍ଡାଉନ୍ ଯେତେବେଳେ ସକ୍ସେସ୍ ହେଇଗଲା, ଆମେ ଠିଆ ହେଇକି ଏମିତି ଆମର ଜଣେ ସାର୍ ଥିଲେ, ତାଙ୍କ ସହିତ କିଛି ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ମୁଁ ବସିକି କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିଲି। ମୋର ବନ୍ଧୁ ଜଣେ ମୋତେ ସଡ଼ନ୍ କହିଲେ, ଆରେ ଭାଇ ତୁମ ଆଖି ଗୁଡ଼ାକ ଟିକେ ହଳଦିଆ ଦେଖାଯାଉଛି, ଟିକେ ଡକ୍ଟରଙ୍କୁ ଚେକଅପ୍ କର। ଆଜ୍ଞା, ମୁଁ ଯେଉଁ ଜାଗାରେ କାମ କରୁଥିଲି ସେ ଜାଗାଟା ଆକ୍ଚୁଆଲି ଗରମ ଏରିଆ, ଆମର କ'ଣ ଥିଲା ସେଇଟା ହୁଡ଼ାନାଲିଂ କହିକି ଗୋଟେ ଜାଗା ଥିଲା। ସେଠି ଆମେ କ'ଣ କରୁଥିଲୁ ନା, ରିଡ୍ୟୁସ୍ ଦ ହାର୍ଡ଼ନେସ୍ ଅଫ୍ ଦ କଏଲ, ଆମେ କଏଲ ଗୁଡ଼ାକୁ ଆନାଲାଇଜ୍ କରୁଥିଲୁ। ତ ସେଇଟା ପୁରା ପ୍ରବଳ ଗରମ ଏରିଆ, ସେଠି ପ୍ରାୟ ସାଧାରଣତଃ ସମସ୍ତଙ୍କର ହଳଦିଆ ପରିସ୍ରା ହୁଏ, ମୋର ବି ହଳଦିଆ ପରିସ୍ରା ହେଉଥିଲା, ତ ମୁଁ ଜାଣିପାରୁନଥିଲି। ସିଏ ଯେତେବେଳେ କହିଲେ ଯେ ନାଇଁ ତୁମର ଇଏ ଆଖି ଗୁଡ଼ାକ ହଳଦିଆ ଯାଉଛି, ତୁମେ ଯାଇକି ଟିକେ ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖାଅ। ମୁଁ ପୁଣି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯାଇକି ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖେଇଲି। ଡକ୍ଟର ମୋତେ କହିଲେ ଗୋଟେ ଏଲ୍ଏଫ୍ଟି ଟେଷ୍ଟ କରନ୍ତୁ, ତ ଦେଖିବା କ'ଣ ହେଇଛି। ମୁଁ ଯେତେବେଳେ ଏଲ୍ଏଫ୍ଟି ଟେଷ୍ଟ କଲି, ସେଇଠି ଜଣାଗଲା ଯେ ମୋ ବିଲୁରିବିନ 12.6 ଅଛି। ବିଲୁରିବିନ ହେଉଛି ସେଇଟା ଗୋଟେ ବିଷାକ୍ତ ପଦାର୍ଥ, ଯେଉଁଟାକି ଆମର ଲିଭରରୁ ପ୍ରଡକ୍ସନ୍ ହୁଏ, ଲିଭର ପ୍ରଡକ୍ସନ୍ କରେ ତାକୁ। ଆଉ ସେଇଟା ବିଲୁରିବିନ ଯଦି ବଢ଼ିଗଲା ତ ଆପଣ ଜାଣିବେ ଯେ ଆପଣଙ୍କର ଲିଭର ସହି ମାନେ ଠିକ୍ ସମୟରେ ପରିଚାଳନା ହେଲାନି, ମାନେ ଫଙ୍କସନ୍ କଲାନି। ବିଲୁରିବିନ ଆକ୍ଚୁଆଲି ଆମ ସାଧାରଣ ମଣିଷରେ 1.2 ରହିବା କଥା, ବିଲୁରିବିନ 1.2 ରହିବା କଥା, କିନ୍ତୁ ମୋର ଯେତେବେଳେ ଏତେ ବଢ଼ିଗଲା ପରେ ଆପଣଙ୍କର ମୁଁ ଯାଇକି ପୁଣି ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖେଇଲି। ଡକ୍ଟର କହିଲେ ସ୍ଟାର୍ଟିଂରେ ତ କହିଲେ ନାଇଁ ଏଇଟା ଜଣ୍ଡିସ୍ ଥିବ ଇଏ ଥିବ କହିକି, ମୁଁ ଆଉ ଏତେ ଧ୍ୟାନ ଦେଲିନି। ତାପରେ ପରେ ପରେ ଯେତେବେଳେ ବେଶୀ ହେଲା ପରେ ମୁଁ ଯାଇଥିଲି ଆପଣଙ୍କର ଏସିଆନ ହାଇଦ୍ରାବାଦ ଯାଇଥିଲି। ଏସିଆନ ହାଇଦ୍ରାବାଦରେ ମୋତେ ସେଇଠି ଜଣାପଡ଼ିଲା ଯେ ନାଇଁ ଲିଭର ଅଲରେଡ଼ି ଡ୍ୟାମେଜ୍ କରିଯାଇଛି, କିନ୍ତୁ ମୋତେ ସେତେବେଳେ ଡକ୍ଟର କହିଲେ ମୁଁ କିଛି ମେଡିସିନ୍ ଦେଉଛି, ଯଦି 3-4 ମାସ ଭିତରେ ରିକଭରି ହେଇଗଲା ତ ଭଲ କଥା, ନହେଲେ ଦେଖିବା ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ଆଡ଼କୁ ଯିବାକୁ ପଡ଼ିପାରେ। ତାପରେ ତାଙ୍କ ମେଡିସିନ୍ ଖାଇଲା ପରେ ମୁଁ ତ ସକ୍ସେସ୍ ହେଲାନି, ମେଡିସିନ୍ ମାନେ ମୋର ନେଗେଟିଭ ରିଆକ୍ସନ୍ ହେଇଗଲା, ମୁଁ ଅନକନସିୟସ୍ ହେଇଗଲି। ଆଉ ଯାଇକି IGHରେ ଆଡ଼ମିଟ୍ ହେଲି। ଆଡ଼ମିଟ୍ ହେଲା ପରେ ଡକ୍ଟର ପିକେ ମହାପାତ୍ର ଯିଏ ଥିଲେ ସେ ମୋତେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରିଥିଲେ। ସିଏ କହିଲେ ନାଇଁ ନାଇଁ ଏଇଟା ତୁମର ଆଉ ହେବନି, ଆଉ ତୁମେ ଏଇଠୁ ପଳାଅ ଏମ୍ସ ଦିଲ୍ଲୀ କହିକି ପଳେଇଲେ କହିଲେ। ତାପରେ ମୁଁ ଏଇଠୁ ବାହାରିକି ଏମ୍ସ ଦିଲ୍ଲୀକୁ ପଳେଇଥିଲି। ଏମ୍ସ ଦିଲ୍ଲୀରେ ଗୋଟେ ମାସ ଆଡ଼ମିଟ୍ ହେଲା ପରେ ସେଠି ଡକ୍ଟରମାନେ ପୁରା ଥରୋଲି ଚେକ୍ କଲେ। ଚେକ୍ କଲା ପରେ କହିଲେ ନାଇଁ କିଛି ହେବନି, ଆଉ ୟାକୁ ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହିଁ ୟାର ଲାଷ୍ଟ ଉପାୟ। ଆଚ୍ଛା, ତାପରେ ଏମ୍ସ ଦିଲ୍ଲୀରେ କ'ଣ ନା କ୍ୟୁରେ ରହିବାକୁ ପଡ଼େ, ମୁଁ ବି ସେଠି କ୍ୟୁରେ ଥିଲି। ତାପରେ ଆମ ଘର ଲୋକ କହିଲେ ନାଇଁ ଏଠି ତ କ୍ୟୁରେ ଅଛି, କେଉଁଠି ଟିକେ ଶୀଘ୍ର ରିକଭରି ହେଇପାରିବ, ସେଇଠି ଗଲେ ଟିକେ ଭଲ ହେବ କହି ଆମ ଘର ଲୋକ ଡିସିସନ୍ ନେଲେ। ନେଲା ପରେ ମୋତେ ସେଇଠୁ ଡିସଚାର୍ଜ କରିକି ଆଣିକି ଦିଲ୍ଲୀ ILBSରେ ମୋତେ ଆଡ଼ମିଟ୍ କରିଦେଲେ। ସେଠି ଯେଉଁ ଆମର ଡକ୍ଟର ଅଶୋକ ଚୌଧୁରୀ ସାର୍ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ମୁଁ ସେଠି ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଲି। ଟ୍ରିଟମେଣ୍ଟ ହେଲା ପରେ ମୋର ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ମାସ ଭିତରେ ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହେଇଗଲା।
1: ଆଚ୍ଛା,
0: ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହେଇଗଲା। ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହେଲା ପରେ ଏବେ ଆଜି ଫେବୃଆରୀ 2017 ମୋର ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହେଇଥିଲା
1: 2017 ମସିହା।
0: ଏବେ ମାନେ 10 ବର୍ଷ ମୁଁ କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛି, ମୁଁ ପୁରା ସୁସ୍ଥ ଅଛି। ଆଜ୍ଞା, ଆପଣ ତ ଦେଖିପାରୁଥିବେ ମୋତେ ପୁରା ସୁସ୍ଥ ଅଛି।
1: ତେବେ ସାର୍, ଯୋଉ ଆପଣ କହିଲେ ଆପଣ ସୁସ୍ଥ ଅଛନ୍ତି, ବହୁତ ଭଲ କଥା, କିନ୍ତୁ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ପରେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ପୁଣି ସାଧାରଣ ଜୀବନକୁ ଜିଇଁପାରେ କି ନା ତାର କିଛି ଚେଞ୍ଜେସ୍ ଆସେ?
0: ନାଇଁ, ସାଧାରଣ ଜିନିଷ ଜୀବନକୁ ବଞ୍ଚିପାରିବ, କାହିଁକି ବଞ୍ଚିପାରିବ ନାହିଁ? ଆଜ୍ଞା, ବଞ୍ଚିପାରିବ, କିନ୍ତୁ ତାକୁ ଟିକେ ରେଗୁଲାର ଚେକଅପ୍ ଦରକାର, ମେଡ଼ିସିନ ନିୟମିତ ଭାବରେ ଖାଇବ, ତାପରେ ରେଗୁଲାର ଚେକଅପ୍ କରାଇବ, ତାପରେ ଆପଣଙ୍କର ଏଇ ଯେଉଁ ଧୂମ୍ରପାନ ମଦ୍ୟପାନଠୁ ବହୁତ ଦୂରରେ ରହିବ, ଜଙ୍କ୍ ଫୁଡ଼୍ଠୁ ଦୂରରେ ରହିବ, ତାହେଲେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ସିଏ মানে নর্মাল জীবন যাপন করে পার কিছু অসুবিধা
1: রেস্ট্রিকশন
0: টিকে মানিয়া পড়ব
1: মানে মোট উপরে কে বাহার কোণী খাদ্য দ্রব্য হো বা ধূম্রপান হো কি মদ্যপান হো এসব ছাড়া সম্পূর্ণ রূপে পড়ব তা
0: হ্যাঁ সম্পূর্ণ নাই দেখুন সেমতি নাই মু দরকার পড়লে বাহার কু যাচ্ছি
1: আজ্ঞা
0: বাহার কু যাচ্ছি দিল্লি যাচ্ছি চেকআপ করা মতো কোটি কিছু খাইয়া পড়ব না খাইবি তেমনি দেখি চাই খাইয়া পড়ব মু বাহার কু গেলে সাধারণত দহি রুটি ক্ষীর এমতি খাই রহি যায় হ্যাঁ হ্যাঁ ফল খাইপার আপনার আপেল গোটে দুইটা খাইপার এমতি খাইপার কিছু অসুবিধা নাই
1: আপনার অপরেশন পরের জীবনশৈলী কমতি কোণ রয়েছে অপরেশন পূর্ব তো আপনার কহিলে যে আপনার জন জুনিয়র ইঞ্জিনিয়ার ভাবে কার্য করুলে তবে অপরেশন পরে পরে আপনার কমতি আপনার নিজক আউথরে রিকভর করি পুনে আউথরে গোটে নয় জীবন পাইছেন বলে কহিলে কিছু ভুল হবনি কমতি কোণ চলছে আপনার
0: দেখুন মোর সবুদিন এইটু মু মার্কেটিং স্টিল সেকেন্ডারি স্টক ইয়ার্ডে পোস্টিং অছি স্টক ইয়ার্ডু বাহার বার মোটে লেট হয়ে যায় কিন্তু এটা আমার কমর্সিয়াল ডিপার্টমেন্ট এইটু বাহার বাহারিকি মু গলা পরে সন্ধ্যা ছটা সাতটা সুদ্ধা মানে সাড়ে সাতটা সুদ্ধা মু ডিনর করে নিয়ে
1: আচ্ছা
0: ডিনর কলা পরে মু প্রায় চারি পাঁচ কিলোমিটার ওয়াকিং রে যায় ডিনর করে সারলা পরে কলা পরে মু আমার আসিকি নটা সাড়ে নটা সুদ্ধা রাত্রে শুয়ে পড়ে আর ভোর চারটার উঠে রেগুলার ভোর চারটার উঠিকি মু পুনি ফ্রেশ হয়েকি পুনি ওয়াকিং রে যায় হ্যাঁ আসি ঘরে কিছুটা যোগ করে যোগ করিকি পুনি নর্মাল সকালু তো মোর কোন থাকে না কাকুড়ি গাজর বিট্র জুস গোটে বনাইকি মু তাকে নেইকি আসতে মানে পি দেইকি আসিতে ঘরু আগে এগারটা বেলে গোটে আপেল খায়ে হ্যাঁ লঞ্চরে দলিয়া দহি কাকুড়ি গাজর রাইতা হ্যাঁ আউ দিনকু দুই তিনটা ব্ল্যাক কফি পিয়ে এমতি যেত অত্যধিক ভোক লাগে কোণ করে না চণা ভজা রখি থাকে রোস্টেড চণাটা রোস্ট হুম যেটা ফ্রাই হয়ে নতুন যেটা রোস্টেড হ্যাঁ সেই চণাটা তাকে গোটে মুঠা খাইকি পানি টিকে পিকি এমতি রহি যায় রাতের গোটে রুটি আর সন্তুলা টিকে খাইকি মুরে এটা হচ্ছে মো রেগুলার ইয়ে বাই চান্স কুয়াড়ে বাহার কু গলে রুটি দহি ক্ষীর এমতি খাইকি বি মু রহি যায়
1: আচ্ছা তো আপনি ভেজ উপরে বেশি ডিপেন্ড করেন না নন ভেজ খাই
0: শুনুন মু আগরু আজ্ঞা মানে 100% ভেজিটেরিয়ান থিলি
1: আচ্ছা
0: হেলা 100% ভেজিটেরিয়ান থিলি ট্রান্সপ্লান্ট পরে মতে ডক্টর পরামর্শ ক্রমে মু তে কইলে না অন্ডা খাইয়া পড়ব হোয়াইটটা হোয়াইটটা খাইয়া পড়ব কাইকি হোয়াইটরে বহুত প্রোটিন অছি আর লিভর কু প্রোটিনর বহুত আবশ্যকতা অছি তেণুকি আপনার প্রোটিন নেওয়াকে পড়ব তেমনি আপনার ডেলি হোয়াইট হোয়াইট অন্ডা খাঁতু মু সেত স্টার্টিংরে তো আজ্ঞা ডেলি ছটা খাওয়া এবে দুইটা তিনটা খাওছি রেগুলার খাওছি
1: কিন্তু ধরা অংশটি
0: ধরাটা হলদিয়াটা নাই
1: তবে আপন গোটি সংস্থা সহিত মধ্যে জড়িত আছেন সে সংস্থা সম্পর্কে আমার শ্রোতা বন্ধু মানুষ জনাইবে
0: মু যে সংস্থার অছি আজ্ঞা সেটা হচ্ছে ILPF ইন্ডিয়ান লিভার পেশেন্ট ফেডারেশন
1: আজ্ঞা
0: সেটা তাঙ্কর মুখ্য হচ্ছেন আমার ডক্টর অশোক চৌধুরী যে দিল্লিরে মানে হেপাটোলজিস্ট ভাবে কার্যরত ILBS হসপিটালে সি বি হেপাটোলজিস্ট ভাবে কার্যরত আজে বহুত ভালো লোক আপনার বিশ্বাস করি তাকে দ্বিতীয় ভগবান ডক্টর মানুষ বি ভগবান কহিলে কুহযায় কিন্তু তাকে ভগবান কহিলে বি কিছু অসুবিধা মানে কহবাটা হি সবুঠার উত্তম কিন্তু মু দেখিছি মো যেত দেহ খারাপ থাকে মুখে যেত মেসেজ করে স্যার মোর এমতি এমতি হয়েছি মতো টিকি কিছু সজেস্ট করতু সে মতো ঘন্টে দুই ঘন্টা ভিতরে রিপ্লাই দিয়ে দিকে এই যে মেডিসিন খাঁতু এই টেস্ট করতু হ্যাঁ কই সে মতো কুহতি আডভাইস করতে তো তাঁর আমার মুখ্য হচ্ছেন ডক্টর অশোক চৌধুরী স্যার আমার মেন ফোকস হচ্ছে নো হেপাটাইটিস নো হেপাটাইটিস মানে কে এন ও ডব্লু আউ এন ও হ্যাঁ হেপাটাইটিস বিষয়ে জানতু আর হেপাটাইটিস দূরে রুহতু কইকি সে তাঁর আমার মেন নারা ILPF র আমি কম করু না আমার ILPF সংস্থা মু তো আজ পর্যন্ত দুইটা তিনটা আটেন্ড করছি থরে আমার ভুবনেশ্বরে থিলা ইয়ে মদর্স পব্লিক স্কুলে থিলা গোটে প্রোগ্রাম সেটি আমি যাই ছুয়া মানুষ বুঝা হয়েছিল যে এমতি এমতি কলে আপনার হেপাটাইটিস দূরে রহব খাইবা আগর সাধারণত হাত ধুও হাত ধোইকি খাও হ্যাঁ সফা সুতরা রুহ হলে হেপাটাইটিস হবনি আর হেপাটাইটিস যদি আমি ভালো ভাবে রহবা তাহলে প্রবলেম কিছু হবনি লিভর বি সুস্থ রহব মানুষ বি আমি মানব বি সুস্থ রহবে আর আমার হচ্ছে লোক মানুষ ভুবনেশ্বরে বি থরে আমার যে অছি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়র্স সেটি আমার গোটে ফ্রি হেলথ চেকআপ হয়েছিল পুরীরে থরে হয়েছিল कटक्रे थे एमती फ्री हेल्थ चेकअप हो लोक जगृत करती डॉक्टर अशोक साद निजे आसती आमर ILPF रोटे संस्था अच्छी भुवनेश्वर बाबा बाया मठर लेन रोड रे गोटे अच्छी सेठी साथी ये कह गोटे घर अच्छी सेठी सार एबे तो आसुना किसी दिन है ना डॉक्टर मैंने भी आसती सेठी लोक मान मानने बहुत कम रेट्रे मैंने आप विश्वास कर 50 टाँह नि गोटे पेसेंट ठू 50 टाँह पेसेंट ठू नहीं कि से ट्रीटमेंट करती तो आमर कौन ना से ऑर्गन डोनेट करते लोक मान बुझा जाए ऑर्गन डोनेटर लाभ क्षति विषय बुझा जाए लोक मान मोटिवेशन करा जाए जे ऑर्गन डोनेट कले किसी असुविधा ना तेणुक लोक मान बुझा जाए ये हूँ आम संस्थार मूल उद्देश्य
1: सर सुस्थ लिभर पाई केउ प्रकार सब खाद्य एवं जीवनशैली आवश्यक से विषय आम श्रोता बंधु मान को अवगत कराइबे
0: ग्रीन वेजिटेबल फल जिते खाइबे सेते भल लिभर पाई अच्छा आपण तेल जंक फुड टू दूर रही खाइबे कि अल्प टिके केमती खाई कि
1: रेगुलर
0: प्राक्टिस करिये नि मद्यपान टू दूर रही धूम्रपान टू दूर रही आउ नियमित स्वास्थ्य परीक्षाटा मानने मुझे हिसाब से 40 पार हेला आम LFT KFT टेस्ट LFT टेस्ट CBC टेस्ट टे 6 मास थे व्यवधान में करदे किसी असुविधा हेनी आम जापर आम लिभर फंक्शन कौन किडनी फंक्शन कौन हार्ट फंक्शन कौन ये सब छोटे छोटे टेस्ट करदे किसी असुविधा हेनी
1: तेज सर युवपीढ़ी मध्य अंगदान सचेतनता
0: देखो ये गुड़ाक कौन ना एमती मुझे आसिक कहि कहवा द्वारा कौन बहुत श्रोता बंधु आम शुणे शुणला रियलाइज करेंगे ना यार मत मो मिसेज डोनेट करते सी सुस्थ अच्छा पूरा सुस्थ हो हाउस वाइफ घर सब कार्य करम कार्य भी करूँ ये लोक शुणला ना से डोनेट करके सुस्थ अच्छा वाइफ हजबैंड दिज जगह सुस्थ 10 वर्ष हो गला कहते हाँ तो मनरे गोटे निश्चय ये आसब ना डोनेट कले भी प्रोब्लेम किसी ना आमको भी जो मौका मिले आम भी डोनेट करवा कथा कह गुटा स्कूल कलेज कि सोशल मीडिया जाकिन आडभर्टाइजमेंट कले लोक जगृत हे विभिन्न सेमिनार कि एमती शिविर करके लोक मान बुझे निश्चय आम सफल हे
1: प्राय
0: 2 मास से मेडिसिन खाइथला डोनेट कला से मेडिसिन भी तार किसी ना से संपूर्ण भाव सुस्थ अच्छी आम तार 6 मास थे आम भी तार टेस्ट करू LFT टेस्ट KFT टेस्ट CBC टेस्ट मुझे कै कर देखू जदि कौटे आमको डाउट लगेगा ये किसी प्रोब्लेम हो तो सांगे सांगे डॉक्टर परामर्श आम नौ कि एपर्तंत किसी है नहीं आज्ञा
1: तेज आउ गोटे जिन जानक चाहू जो आप लिभर नौकर तो जमी किडनी ट्रांसप्लांट रे कौन हुए ना ब्लड ग्रुप एमती बहुत किसी टेस्ट सामान हाँ पड़े एमती लिभर ट्रांसप्लांट रे
0: ब्लड ग्रुप टा मैच हेबा दरकार खाली अच्छा आपण ब्लड ग्रुप मैच हे आपर सुस्थ मनीष
1: हाँ
0: देहरे मैंने कौन तो ब्लड सुगर डायबिटीज नाइले जाइक हम
1: तेज सर आप तो सब किसी कही सारे तेज श्रोता बंधु मान कौन कह चाहिए संपर्क
0: मुझे श्रोता बंधु मान कह चाहिए खाया पीवा ध्यान रखिए आउ फ्राई आइटम जंक फुड टू दूर रही प्रॉपर समय रे टी हेल्थ चेकअप करिवे 40 बरे तो आज्ञा निहाती दरकार कहीं देखो आजिकल आम जो परिस्थित जाऊे बहुत टेंशन लाइफ रे बहुत टेंशन अच्छी टेंशन रही देखो किडनी कौन हो आपंकर BP हाई ब्लड सुगर रही किडनी को अफेक्ट कर तेणु जदि नियमित व्यवधान रे जदि चेकअप करिवे तो किसी प्रॉब्लम हबनी तांकर भी कहार भी किसी प्रॉब्लम हबनी
1: तेबे सर आपन तो सब किछ कहिलेनि आजिर कार्यक्रम को नै आपनकर मतामत कोन रहइबो
0: देखंथ एई भले कार्यक्रम कोन खले हले लाभ होइता होय जे समाज रे लोक मानंकर उपकार हबो से माने जानि परिवे हां एबे भी देखंथ बहुत लोक जानि नाहंते एवं विश्वास करने लिवर ट्रांसप्लांट हुए कह बहुत लोग जानी नथिबे बे भी जानी नहांते कहीं मुझे भी कहली मोर ट्रांसप्लांट है जिते मो डिपार्टमेंट अन्य डिपार्टमेंट को चेंज करके आसली मुझ मास्क पिंधि था मतलब कौन है मोर लिवर ट्रांसप्लांट से कह लिवर ट्रांसप्लांट हुए कि କହିଲେ ଗୋଟେ ମଣିଷର କେତୋଟି ଲିଭର, ମୋତେ କୋଶ୍ଚିନ୍ ପଚାରିଲେ, ମୁଁ କହିଲି ଗୋଟେ ଲିଭର, ଆଉ ଯଦି ସିଏ ଲିଭର ଦେଇଦେବ ତ ସିଏ ବଞ୍ଚିବ କେମିତି, ମୋତେ ପଚାରିଲେ କିଏ ଲିଭର ଦେଲା ନାହିଁ, ମୁଁ ମିସେସ୍ ଦେଲେ ତ ସିଏ ବଞ୍ଚିବ କେମିତି, ମୁଁ କହିଲି ନାଇଁ ରେ ଭାଇ ସିଏ 50% ଲିଭର ମୋତେ ଡୋନେଟ୍ କରିଛନ୍ତି, କାହିଁକି ଲିଭରଟା ଗ୍ରୋଥ୍ ହୁଏ, ହଁ ତେଣୁକି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ସେ 50% ଲିଭର ମୋତେ ଡୋନେଟ୍ କରିଛନ୍ତି। ସିଏ ତାପରେ ଲୋକ ବୁଝିଲେ ନାହିଁ 50% ଲୋକ ଲିଭର ଡୋନେଟ୍ କରିକି ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ବି ହୁଏ, ଲୋକ ଜାଣିବି ନାହାନ୍ତି ଯେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହୁଏ କହିକି।
1: ଆଜ୍ଞା ବହୁତ ସୁନ୍ଦର। ତେବେ ଆଉ ଗୋଟେ କଥା ସାର୍, ଆପଣ ତ କହିଲେ ଯେ ଯିଏ ଡୋନେଟ୍ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଲିଭରଟା ନର୍ମାଲ ସାଇଜ୍କୁ ଆସିଯାଏ, ଯିଏ ନେଇଛନ୍ତି ତାଙ୍କ ଲିଭର କ'ଣ ସେଇ
0: ତାଙ୍କର 4-5 ମାସ ଭିତରେ ନର୍ମାଲ
1: ରିକଭର
0: ହେଇଯିବ,
1: ମାନେ ଦୁଇ ଜଣଙ୍କ
0: ରିକଭର ହେଇଯିବ,
1: କିଛି ଅସୁବିଧା ନାହିଁ,
0: କିଛି ଅସୁବିଧା ହେବନି।
1: ଆଜ୍ଞା ବହୁତ ସୁନ୍ଦର ସାର୍। ତେବେ ସାର୍ ଆଜି ଆପଣ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଲେ ଏବଂ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟେସନ ଆଉ ଆପଣଙ୍କ ବିଷୟରେ ମଧ୍ୟ ଆମ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନଙ୍କୁ ବହୁତ କିଛି କହିଲେ। ଆମ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ ନିହାତି ଭାବେ ଆଜି ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟେସନ ଯେଉଁ ହେଉଛି ତା ବିଷୟରେ ଜାଣିଲେ, ଏହାଦ୍ୱାରା କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ସେ ବିଷୟରେ ମଧ୍ୟ ଜାଣିଲେ। ତେବେ ଆପଣ ଆଜି ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।
0: ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡ଼ାମ।
1: ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆଜିର ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମରେ ଆମର ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଉପକୃତ ହୋଇଥିବେ ବୋଲି ଆମେ ଆଶା କରୁଛୁ। ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ସମୟ ଅବିରାମ ଗତିରେ ଗତିଶୀଳ, ଏଇ ଦେଖୁନାହାନ୍ତି କେତେବେଳେ ଯେ ସମୟ ଯାଇ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷ ସୀମାରେ ପହଞ୍ଚିଲାଣି ତାହା ଆଦୌ ବି ଜଣାପଡ଼ୁନି। ତେବେ ଯିବା ପୂର୍ବରୁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କିତ ନିଜର ମତ ଚିଠି ମାଧ୍ୟମରେ ଆମ ପାଖକୁ ନିଶ୍ଚୟ ପଠାଇବେ। ଚିଠି ପଠାଇବାର ଆମର ଠିକଣାଟି ହେଉଛି ପ୍ରେରଣା ମାର୍ଫତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା, ପିନ୍ 7690042। ପୁଣି ଭେଟ ହେବା ଆଉ ଏକ ନୂଆ ଅଧ୍ୟାୟରେ ଆଉ କିଛି ନୂଆ ବିଷୟବସ୍ତୁକୁ ନେଇ। ସେତେବେଳେ ଯାଏ ଆପଣଙ୍କ ରେଡ଼ିଓ ସାଥୀ ମଧୁସ୍ମିତାକୁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ନମସ୍କାର।

শ্রোতাবন্ধু বর্তমান উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672।

দামিনী ফিল্মর গীতটি শুনেছিলে কুমার সানু এবং সাধনা সরগমঙ্ক কণ্ঠরে। শ্রোতাবন্ধু, এসহিত শেষ হল আজির হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আপন মানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং পরে পরে ইংরাজি সম্বাদ শুনিপারে আকাশবাণী দিল্লি কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শ্রোতা বন্ধু, আপন মানে শুনুছন্তি ওড়িয়া অ্যালবম গীতর কার্যক্রম। সুশীল দলেঙ্ক কণ্ঠে শুনন্তু পরবর্তী গীতটি।